มาตายความมือตาไงพี่เล็กคุณแม่ละคุณอะไรหมดมั้งทำไรบิดาชกุศิพียงจูดจ้าไปตีคอมพิวเตอร์กินด่านดูแค่ตัวไปจะตายเอาดูเช่นแม่มาในคนในคุณคำมือตาคุณน้ำหมดแล้วสักเมื่อไหร่কম্পিউটার বিক্রি করলে শিকাউনে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হারু এন্ড সাতুর এডুকেশন সেন্টার হনিয়াল ও সিপিএন মত কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাউনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মই ব্যাংক মই হবি স্কুল অফিস দুন সুকে সং সস্তা মা বিগ্রো এই আয়ের অপ বানাউনে সুবিধা পিন ছায় জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা আছে হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম ও ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিজি ক্যামেরার ভরপুর দু ইন্টারনেট জোড়িনছা থাও আমার মনে লাগে ডাকে তাও তাল নো বেতাল মহিলার ফের দুকা পাইয়েলা নি ঝুষে তাও এ ফোন নম্বর 0115547787 9842535141 হব হয় গুড ভেরি গুড ভেরি গুড